নমস্কার শ্রোতা বন্ধু, অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ কু আপনার স্বাগত। উপস্থাপনার মু সঙ্গীত সাহু, বৈষয়িক সহযোগিতা সত্যরঞ্জন পণ্ডা এবং লক্ষ্মীনারায়ণ দাস। আপনার মনপছন্দর ওড়িয়া কথাচিত্রর গীত শুণবা বর্তমান আমার্যক্রমক ফোন করতু। আমার টেলিফোন নম্বর দ্বয় 0663241231 এবং 0663241240 যোগে শ্রোতা মানে আমাকে যোগাযোগ করা আরম্ভ করেদেলে। আসুন জাঁবা আজ প্রথম শ্রোতা কি যে আমার কার্যক্রমক কল করেছেন।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: নানি জুহার,
0: জোহার জোহার, আমার কার্যক্রমকে আপনার স্বাগত। পরিচয় দিন্তু আপনার।
1: মুই কুমারী দীক্ষা গোপাল। আমার গাঁ হচ্ছে সিনাপড়া, পোস্ট হচ্ছে পরলা, থানা ধর্মগড়, জেলা কলাহান্ডি। মু কহুছে নানি।
0: আজ্ঞা আজ্ঞা, দীক্ষা ম্যাডাম, আমার কার্যক্রমকে আপনার স্বাগত। কুহন্তু, আজ আমার কার্যক্রমে কেউ গীত শুনবে?
1: রিমঝিম বর্ষার গীত শুনমু।
0: পাগল করেছি পাউঁচি তোর কথাচিত্রর।
1: হ্যাঁ
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আউ আপনার আড়ে বর্ষা হচ্ছে?
1: বর্ষা তো এবে টিকি টিকি বর্ষা, মানে বুন্দা বুন্দা বর্ষা টিকি টিকি পড়ুছে। যেটা ওস বাগির পড়ছি সেটা সেটা পড়ুছে। অপা এবে
0: গরম গলান,
1: গরম গলান, এবে বর্ষা আসিছে যে গরম আর নাই দেবার। গরম এবে বর্ষা কমি গলে আর গরম হেবা আর।
0: আচ্ছা, ঠান্ডা লাগুছে তার মানে। আউ বর্ষারে গরম রাখিবা পাই কোন কোন করছেন, কোন রোষেই বাস করছেন?
1: এটা গরম লাগবা লাগি চা টিকে পিছু আর এন পকড়ি পকোড়া টিকে বনাইছো আর খাইছো আর কা করমা।
0: যা হো, আও আমার কার্যক্রম শুনছেন? আও কেউ কার্যক্রম শুনতে?
1: কার্যক্রম সব শুনছো আমাকে। মতে কার্যক্রম সমলপুর সব কার্যক্রম ভাল লাগছে না নানি। ফোন ইন কার্যক্রম, যুববাণী কার্যক্রম, ঘর সংসার কার্যক্রম আর
0: আজ্ঞা আজ্ঞা, যা হো, আপনার আমার কেন্দ্রর সমস্ত কার্যক্রম শুণুচান, এমতি শুণু থাকে, আমি ভালো পাইবা দৌথু। আপনার কার্যক্রমের অনুরোধ করে গীতটি শুনে নিতু। আমার কার্যক্রমকে ফোন করে আপনার ধন্যবাদ।
1: নমস্কার,
0: জুহার।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: আজ্ঞা নমস্কার,
0: নমস্কার আজ্ঞা, পরিচয় দিন্তু আজ্ঞা।
1: মো সুরেন কুমার সাহু, গান্ধী টিকরা পোস্ট অফিস কুলতা টেকুরা, ডিস্ট্রিক্ট বরগড়ু কোজ। আজ্ঞা
0: সুরেন আজ্ঞা, আমার কার্যক্রম কি আপনার স্বাগত কহুন। আজ কার্যক্রম থেকে কেন গীত শুনবে
1: আজ দেবে আজ্ঞা ওড়িয়া কথা চিত্র অরুন্ধতির
0: আজ্ঞা।
1: ময়ূর গো তুম আকাশে মু দিন মলহারে প্রেম সাজিলি।
0: আজ্ঞা আজ্ঞা, খুব সুন্দর গীত আজ্ঞা, ধন্যবাদ ইয়াকু বাছবার লাগি। আউ আজ্ঞা, আপনকর আড়ে বর্ষা হচ্ছে?
1: বর্ষা তো কালি রাতে সারা হয়েছে আজ্ঞা, ঝিপির ঝিপির যে লগাইছে যে ছাড়িছে টিকে।
0: আজ্ঞা আজ্ঞা, তো ঠান্ডা পাগ হয়ে যাই থিবান?
1: হ্যাঁ সকাল পর ছাড়ি গলা।
0: আজ্ঞা আজ্ঞা, আজ্ঞা আজ্ঞা, ইয়াড়ে বি বর্ষা হচ্ছে। আউ বর্ষা দিন আয় বেলে গছ লগাবার সময় আয়, তার বাহারে বর্ষা হবা বেলে নদী মানুষ পাইন বি বর্ষি।

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম। জোহার আজ্ঞা, আমার কার্যক্রমকে আপনার স্বাগত। আজ্ঞা আজ্ঞা, আমার কার্যক্রমকে আপনার স্বাগত। কহুন, আজকের কার্যক্রম থেকে কেন গীত শুনবে? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, কথা চিত্র সবু মায়ারে বায়া। আজ্ঞা, ই গীত শুনবার পছাড়ে কিছু খাস স্মৃতি কি কারণ? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আউ আজ্ঞা, আপনার আড়ে বর্ষা কেন্দা হচ্ছে? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, গরম নু মুক্তি মিলি যাইছে আজ্ঞা। আউ চাষবাসর সময় আয়ে, গছপত্র লগাবার সময় আয়ে। আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আউ এই সময়াথি তর্কি করি রহবার ভি জরুরি আয়, বেশি পানি ভি জীবন লাগি বিপদ। ঠিক আছে, আপন আপনকর মন পছন্দর গীতটা শুনি পকুন। কাহাকে সমর্পিত করবে আজ্ঞা কহুন?
1: মোর দাদা হলে নয়ন কুমার কোজভা,
0: আজ্ঞা আজ্ঞা। ই আপনকর আগরু যেন শ্রোতা আমকু কল করিলে কার্যক্রম থেকে গীত শুনলে, সে ভি কহলে, আপন ভি কহুছন নিশ্চয়, আপন যেন মানুষ কহলে তাঁকর সঙ্গে আপনকর মন পছন্দর গীতটা শুনি নেউন। আমার কার্যক্রমকে ফোন করিবার আপনার ধন্যবাদ। নমস্কার আজ্ঞা।
2: Hi, Charlie.

0: हेलो, आकाशवाणी संबलपुर। हेलो, अनुरोध कार्यक्रम।
1: नमस्कार मैडम।
0: नमस्कार आज्ञा, आमर कार्यक्रम को आपन को स्वागत। कौन तो आपनकर परिचय एवं क्यों गीत सुनिबे कहि दियंतु।
1: श्री क्षमा सागर साहू मुडिंग पाकेल पड़ा जिला कोलाहांडी।
0: आज्ञा आज्ञा,
1: आउ गीत दे देबे शंखा सिंदूर रो कथा चित्र दे देबे।
0: आज्ञा आज्ञा आज्ञा, आउ कौन तो आज्ञा किपरि अछंति आपनको घरे समस्त किपरि अछंति, वर्षा किमिति होछि आपनको आडे?
1: আমার পরিবার সব ভাল আছো। আগে বর্ষা টিকে ঝিপি ঝিপি লাগি রয়েছে। আর মই তো কপড়া দোকান এটা এবে বাজারে রইছি রে। গা মই কপড়া দোকানটা দেইছে।
0: আজ্ঞা আজ্ঞা,
1: মোড়িং মোড়িং বাজারে আছে। আর এটা বর্ষা টিকে আজি কম আছে। মই সেতে লাগি কলটা লগাই কর কথা হচ্ছে আপনকার সঙ্গে।
0: আজ্ঞা আজ্ঞা, যা হোক, কার্য সহিত আপন আমার কার্যক্রম বি শুনুছেন, সেতে লাগি আপনকু ধন্যবাদ। আর আপন পছন্দ করিতিবার গীতটা বি আপন শুনি পকোন আমার কার্যক্রমর। আপন আজিকার শেষ শ্রোতা কল করিতিবার জলদি না কহুন, সময় নাই
1: নিত্রসেন সবর, মনোজ পুটেল, মুনা পণ্ডা, পঙ্কজ মিশ্র, হিমাঞ্চল সবর, নাগু পাত্র, করম সানি সাহু, সুবল সাহু, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, ইমানকে টিকে ডেডিকেট করবে। আউ
0: আজ্ঞা আজ্ঞা, আপন যেন মানক না উল্লেখ কলে তাঙ্কর সঙ্গে আপন ভি আপনকর মন পছন্দর গীত শুনি পকুন। কার্যক্রম কে ফোন করিতিবানু আপনকু ধন্যবাদ।

শ্রোতা বন্ধু, আজ আমি কথা আমা আমার ফালর তিহার পরবকে নিয়ে কিছুটা কথা হলে কথা তো হেমা কার্যক্রম মূল কর্মা এই গীত সঙ্গে সিনেমা বডিগার্ড গীত শুনুন গাইছন রাহাত ফতেহ লিখা আর শ্রেয়া ঘোষাল, লিখিছন সাবির আহমদ, সুরেশ অজিচন, হিমেশ রেশমিয়া, প্রীতম।

শ্রোতা বন্ধু, আমার মাইট চাষের মাইট, কেন যে কি আমার মাটির পড়ভাগী লোক চাষ করি নিজের কুটুম চলাসন। চাষ খালি জীবন জীবিকা কি কুটুম পুষবার মাধ্যম নাই, সে চাষ হচ্ছে আমার সংস্কৃতি আর পরম্পরা। অকি দ্বিতীয় দিন মুঠি ছুয়ানো অষাঢ়ার দশমী, সরাবনার কাদ যাত্রা, নোয়াখাই মাড়েন যাত্রা, মেনি পূজা, ক্ষেত বড়েন পুষ্পুনি তক, ভিন ভিন পরব আর চলন আমার চাষের সংস্কৃতি আর পরম্পরা হয়। ফের কথা আমা আগে ইয়াদে শুনুন, কিউকি ইটস ফেট সিনমারি গীতটা, গীতটাকে গাইছন উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক, লিখিছন সমীর, সুরে সজাইছন হিমেশ রেশমিয়া।

0: ହୋଇଥିବା ପ୍ରାର୍ଥୀ ବା ପ୍ରାର୍ଥିନୀଙ୍କୁ ଆକାଶବାଣୀର ଆବଶ୍ୟକତା ଅନୁଯାୟୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପସ୍ଥାପନାର ସୁଯୋଗ ଦିଆଯିବ। ସବିଶେଷ ବିବରଣୀ ପାଇଁ କେନ୍ଦ୍ରର ଟେଲିଫୋନ୍ ନମ୍ବର 0663241961ରେ ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ। ଟେଲିଫୋନ୍ ନମ୍ବରଟି ପୁଣିଥରେ କହି ରଖୁଛୁ 0663241961। ସୂଚନାଟି ଏତିକିରେ ଶେଷ ହେଲା।
1: শ্রোতা বন্ধু, চাষির এই সংস্কৃতি পরম্পরাটা রীতিনীতি চলন হিসাবে ঠান জানি অলগ অলগ। এই সংস্কৃতি পরম্পরা ভিতরে দশমী অলগ ঠানটি আবৃত করে রয়েছে। আমার পশ্চিম ওড়িশানে কেতে জায়গানে উজ্জ্বল পাখর দশমী দিন আষাঢ় মাসে ইতিহাস পালন করা হয়েছে। দশমী দিন গোটে চাষী নিজের ঘরের সবুদে দেবতা আর পিতৃপিতাকে এই বছরের চাষটা ওল্ডোল হেউ, কুটুম্বর মঙ্গল হো, কুটুম্বকে রোগ বেমার না আসু বলে পূজা করছে। পশ্চিম ওড়িশার বাহারি যদি আমি দক্ষিণ ওড়িশার কোরাপুট অঞ্চলকে দেখমা, সেন প্রায় গানে নিজের গ্রামদেবী নে বলি দিয়ে দশমী যাত্রা পালন করবার পরম্পরা চলি আসুছে। ফের কথা হেমা আগে ইহাদে শুনুন সিন মাহমুদ সে সাদিক রোগীর এই গীতটা। লিখিছন অরুণ ভৈরব, সুরেশ অজিছন অনু মল্লিক, গীতটাকে গাইছন উদিত নারায়ণ আর অলকা ইয়াগ্নিক।

নের জয়পুর তারা কেরার, নের নাগরে কেরার, নের দেবগড় তারা কেরার, কুণহান এমহে কুণহুম মানাল্লাম চার প্রকার আজ্ঞাইসান, এমহে পরিচয় বিভিন্ন জেলানু বিভিন্ন প্রকার, সুন্দরগড় জেলানু, সম্বলপুর জেলা কচিনা অঞ্চল নু, জয়পুর নু।

নাম যেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগান তাতাম যাহা বি সুবিধা অসুবিধা মাঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহলে দুনিয়াত কেতিন কেতে আঘলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানত আর একা বোধ নামে নিজর পরিচয় দু নিজর অস্মিতা দু নিজর সম্প্রদায় গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়ত হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গেইন না বিপত্তি খাতির কিছি যে এঙ্গান পাণসু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবু নো একন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কাহেখা কা নামে একা বাকেন ভি নামে শরীর বর যদি অসুবিধানু খাতরা হেলে আদকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েদ কামদাত আর ভল মানন কত বুলিকি নাম চিন্তা কামদাত হেলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মাঞ্জা কা কিছু ভি যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মাঞ্জা হলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকি নাম আদান সালখাঙ্গত আ জিনিসপন ভাবনা কথা আউ হন্যে এর থালে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতলদাত নাম যদি সুস্থ সবল আতলদাত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে নামে হেক্ষা হেড্ডু যদি ঠিক রলে নাম কামাণি ধামাণি কামত আর নাম নিজে পঁসরত আর নামে হাদ্দু বচ্চরিন পঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতিনীতি যাহা সবু বেঞ্জাকা জাতলি জিতের সান কত বারতার সমাজ নু ঠিক হিসাব চালরত হলে কিছু যদি অসুবিধা মাঞ্জা হলে নাম যদি আকুন্তা এই বৈজ্ঞানিক যুগকে যাহা পদ্ধতি আতিলি আদান যদি নাম গ্রহণ মা কামত হলে নামা হি অসুবিধা।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: নানি জোহার,
0: জোহার জোহার, আমার কার্যক্রম কো আপনার স্বাগত। পরিচয় দিওন্তু আপনকৰ।
1: মই কুমারী দীক্ষা গোপাল, আমার গাঁ হচ্ছে সিনাপড়া, পোস্ট হচ্ছে পরলা, থানা ধর্মগড়, জেলা কলাহান্ডি। মু কহুছে নানি।
0: আজ্ঞা আজ্ঞা, দীক্ষা ম্যাডাম, আমার কার্যক্রম কো আপনার স্বাগত। কহন্তু, আজ আমার কার্যক্রমে কেউ গীত শুনবে?
1: রিমঝিম বর্ষার গীত শুনমু,
0: পাগল করেছি পাউঁচি তোর কথা চিত্রর। আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আউ আপনার আড়ে বর্ষা হচ্ছে?
1: বর্ষা তো এবে টিকি টিকি বর্ষা, মানে বুন্দা বুন্দা বর্ষা টিকি টিকি পড়ুছে, যেটা ওস বাগির পড়ছি সেটা সেটা পড়ুছে। অপা এবে
0: গরম গলানো,
1: গরম গলানো, এবে বর্ষা আসিছে যে গরম আর নাই দেবার, গরম এবে বর্ষা কমে গলে আর গরম হেবা আর।
0: আচ্ছা, ঠান্ডা লাগুছে তে মানে। আউ বর্ষা রে গরম রাখিবা পাই কোন কোন করছেন, কোন রসই বাস করছেন?
1: এটা গরম রাখবা লাগি চা টিকে পিছু, আর এনা পকড়ি পকোড়া টিকে বনাইছো আর খাইছো, আর কা করমা।
0: আমার কার্যক্রম শুনছেন? আউ কেউ কার্যক্রম শুনন্তি?
1: কার্যক্রম সব শুনছো আমকে, মতে কার্যক্রম সমলপুর র সব কার্যক্রম ভাল লাগছি না নানি। ফোনিন কার্যক্রম, যুববাণী কার্যক্রম, ঘর সংসার কার্যক্রম, আর
0: সমস্ত কার্যক্রম শুণুচান্তি, এমতি শুণুথান্তু, আমাকে ভালো পাইবা দৌথান্তু। আউ আপনার কার্যক্রমরে অনুরোধ করিথিবা গীতটি শুনি নিয়ন্তু। আমার কার্যক্রমকু ফোন করিথিবারু আপনাকু ধন্যবাদ।
1: মানি জোহার
0: জোহার।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম। জোহার আজ্ঞা, আমার কার্যক্রমকে আপনার স্বাগত। আজ্ঞা আজ্ঞা, আমার কার্যক্রমকে আপনার স্বাগত। কহুন, আজকের কার্যক্রম থেকে কেন গীত শুনবে? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, কথা চিত্র সবু মায়ারে বায়া। আজ্ঞা, এই গীত শুনবার পছাড়ে কিছু খাস স্মৃতি কি কারণ? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আউ আজ্ঞা, আপনার আড়ে বর্ষা কেন্দা হচ্ছে? আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, গরম নু মুক্তি মিলি যাইছে আজ্ঞা। আউ চাষবাসর সময় আয়ে, গছ পত্র লগাবার সময় আয়ে। আজ্ঞা, আজ্ঞা আজ্ঞা, আউ এই সময়াথি তর্কি করি রহবার ভি জরুরি আয়, বেশি পানি ভি জীবন লাগি বিপদ। ঠিক আছে, আপন আপনকর মন পছন্দর গীতটা শুনি পকুন। কাহাকে সমর্পিত করবে আজ্ঞা কহুন?
1: মোর দাদা হলে নয়ন কুমার পজভা, ভাই হলে গৌরী শঙ্কর পজভা।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, ই আপনকর আগরু যেন শ্রোতা আমকু কল করিলে কার্যক্রম থেকে গীত শুনলে, সে ভি কহলে, আপন ভি কহুচন নিশ্চয়, আপন যেন মানুষ কহলে তাঁকর সঙ্গে আপনকর মন পছন্দর গীতটা শুনি নেউন। আমার কার্যক্রমকে ফোন করিথিবানু আপনকু ধন্যবাদ।
1: নমস্কার,
0: নমস্কার আজ্ঞা।

0: हेलो, आकाशवाणी संबलपुर। हेलो अनुरोध कार्यक्रम।
1: नमस्कार मैडम।
0: नमस्कार आज्ञा, आमर कार्यक्रम को आपन को स्वागत। कौन तो आपन को परिचय एवं क्यों गीत सुनिबे कहि दियंतु।
1: श्री क्षमा सागर साहू मुडिंग पाकेल पड़ा जिला कोलाहांडी।
0: आज्ञा आज्ञा।
1: आउ गीत दे देबे शंखा सिंदूर रो कथा चित्र दे देबे।
0: आज्ञा आज्ञा आज्ञा। आउ कौन तो आज्ञा किपरि अछंति आपन को घरे समस्त किपरि अछंति, वर्षा किमिति होछि आपन को आडे?
1: আমার পরিবার সব ভাল আছো। আগে বর্ষা টিকে ঝিপি ঝিপি লাগি রয়েছে। আর মই তো কপড়া দোকান এটা এবে বাজারে রইছি। এগা মই কপড়া দোকানটা দেইছে।
0: আজ্ঞা আজ্ঞা।
1: মোড়িং মোড়িং বাজারে আছে। আর এটা বর্ষা টিকে আজি কম আছে। মই সেটির লাগি কলটা লগাই কর কথা হচ্ছে আপনকার সঙ্গে।
0: আজ্ঞা আজ্ঞা। যা হোক, কার্য সহিত আপন আমার কার্যক্রম বি শুনুছেন, সেটির লাগি আপনকু ধন্যবাদ। আর আপন পছন্দ করিতিবার গীতটা বি আপন শুনি পকোন আমার কার্যক্রমর। আপন আজিকার শেষ শ্রোতা কল করিতিবার জলদি না কহুন, সময় নাই
1: নিত্রসেন সবর, মনোজ পুটেল, মুনা পণ্ডা, পঙ্কজ মিশ্র, হিমাঞ্চল সবর, নাগু পাত্র, করম সানি সাহু, সুবল সাহু, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, ইমানকে টিকে ডেডিকেট করবে। আউ
0: আজ্ঞা আজ্ঞা। আপন যেন মানক না উল্লেখ কলে তাঙ্কর সঙ্গে আপন ভি আপনকর মন পছন্দর গীত শুনি পকুন। কার্যক্রম কে ফোন করিতিবানু আপনকু ধন্যবাদ।

আশা করছি শ্রোতা বন্ধু গীতাটি আপনার নিশ্চয় ভালো লাগি। শ্রোতা বন্ধু, আকাশবাণী সম্বলপুর যুববাণী তরফর সাপ্তাহিক নিযুক্তি সূচনার এক নূতন কার্যশৃঙ্খল আরম্ভ হয়েছে। এথিরে আমি বিভিন্ন সরকারি এবং বেসরকারি অনুষ্ঠান পাই আবশ্যক নিযুক্তি সূচনা প্রদান করুছু। তেবে আপনক পাই প্রথম নিযুক্তি সূচনাটি হল ভারত সরকারক রেল মন্ত্রালয় সেন্ট্রাল রেলওয়ে রেল নিযুক্তি সেল পক্ষরু

শ্রোতা বন্ধু নমস্কার। আমদেহকু সুস্থ ও নিরোগ রাখিবা পাই খাদ্যর যেপরি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক সেইপরি নিজে সুস্থ হয়ে নিরাময় জীবনযাপন করিবা পাই সুস্থ ও স্বচ্ছ পরিবেশর মধ্যে আবশ্যক রয়েছে। তেবে সফা সুতরা এবং সুস্থ পরিবেশকু আমি সাধারণত স্বচ্ছতা বলে কই থাও। এই পরিপ্রেক্ষী আজির আমার কার্যক্রম উজ্জ্বল আম দেশ।

0: শ্রোতা বন্ধু, আমি পৌঁছে যাই ব্রহ্মপুরে থিবা গভর্নমেন্ট কুইন মিশন হাইস্কুলে। চলন্তু সেঠারে কেউভাবে বৃক্ষরোপণ কার্যক্রম করুছন্তি জানিবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয় কইলে?
1: মু হরেকৃষ্ণ পণ্ডা, এই বিদ্যালয়ের অবসর নেইছি। গঞ্জাম জেলারে ওইএস অফিসর ভাবরে কার্য করুথিলি, তিনি বর্ষ হেলা অবসর গ্রহণ করছি।
0: আজ্ঞা, অবসর পরে মধ্যে আপনার এটি কার্য করুছন্তি। আমি যে দেখুছ বৃক্ষরোপণ বর্তমান করুছন্তি, আপনার সহিত পিলা মানে বি অছন্তি, আর আপনার সহকর্মী মানে বি অছন্তি, তো আজি কোন কোন সব বৃক্ষরোপণ করিছন্তি?
1: আজি আমি সাধারণত যে গছ শীঘ্র বড়িব, ছাই দেব, সেইভাবে গছ, তা সহিত কিছু ফল গছ বি লগাইছু, যেমিতি আম্ব গছ, পণস গছ, তা সহিত বেল গছ এবং অন্যান্য গছ বি লগাউছু।
0: এই সব গছ কোঠু আনিলে?
1: আমি জঙ্গল বিভাগ রু অনুরোধ করে আনিছু।
0: জুলাই মাসে এবে আরম্ভ করেছেন না আগুর লগাইছিলে?
1: সাধারণত জুলাই 1 রু 7 হচ্ছে বনীকরণ সপ্তাহ, সেই অবসরে আমি কার্য আরম্ভ করিছু। এবং সপ্তাহ সরিলা পরে মধ্যে যে বর্ষা দিন রয়েছে, তেণু যেটি খালি জায়গা অছি সেইটা বি গছ লগাইবা পাই দেখু।
0: আপন স্কুল ছড়া আউ বাহারে কোটি কোটি গছ লগাইবা পাই যোজনা করিছেন?
1: আমি সাধারণত বিদ্যালয়ের যে জায়গা খালি পড়িছি, খেলা পড়িয়ার পার্শ্ব মানকরে গছ হলে ছাই হব, তা সহিত পিলা মানে উপকৃত হবে। এবং বাহারে মধ্যে যেটি জায়গা রহুছি, হত্তা বাহারে মধ্যে যদি খালি জায়গা অছি এবং আম পিলা মানে দায়িত্ব নেই পারিবে অন্তত গছটা বঞ্চিবা পাই, সেইভাবে জায়গা বাছিকি লগাউছু। আমি কুইন মিশন হাইস্কুল ছড়া বি বিনায়ক আচার্য হাইস্কুলে গছ লগাউছু, তা সহিত কেসি হাইস্কুলে মধ্যে গছ লগাইছু, এবং এই খলিকোট এবং পুরুষোত্তমপুর ব্লকর বিভিন্ন বিদ্যালয়ের বি গছ লগাইছু। বিদ্যালয় হত্তা বাহার পটে বি গছ।

বয়স সীমা ষাটু বাষট্টি কু বৃদ্ধি করা নিয়ে এই আবেদন প্রার্থনা করা যাই। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুড়ি সম্পৃক্ত হাইকোর্ট পরামর্শ করে এই প্রসঙ্গে নিষ্পত্তি গ্রহণ করা সুপ্রিমকোর্ট কিন্তু সূচনাযোগ্য সুপ্রিমকোর্ট বিচারপতি অবসর বয়স সীমা ৬৫ বর্ষ হয়ে বেড়ে হাইকোর্ট বিচারপতি ৬২ বর্ষ রয়েছে। আপনার সম্বাদ শুণুটি আকাশবাণী। আসামে বন্যাজনিত পরিস্থিতি গম্ভীর রয়েছে। ১৬টি জেলা বন্যা প্রভাবিত হয়েছিল বেড়ে মৃত্যু সংখ্যা ৩১ কু বৃদ্ধি পাইছে। সরকারি তথ্য অনুযায়ী ৮৭২টি গ্রাম জলমগ্ন হয়েছে। ৫,৬৪,০০০ অধিক লোক বর্ষাজনিত বন্যা ফলে প্রভাবিত হয়েছেন। প্রভাবিত অঞ্চলগুড়িকের রিলিফ এবং উদ্ধার কার্য জারি রয়েছে। ৭১টি রিলিফ শিবির এবং ২০২টি রিলিফ বণ্টন কেন্দ্র কার্য করুছি। ১২,০০০ অধিক লোক আশ্রয়স্থলীগুড়িকে রহুথিবা বেলে ১,০০০০ অধিক বন্যা প্রভাবিত সহায়তা প্রদান করা যাইছে বলে রাজ্য প্রশাসন সূচনা দেইছি। সিকিমর নামচি জেলা অন্তর্গত সমরডুঙ্গু সুড়ঙ্গ মধ্যরু আজি আহুরি ৮টি মৃতদেহ ঠাব করা যাইছি। এথিসহ এই দুর্ঘটনার মৃত্যু সংখ্যা ১৩ কু বৃদ্ধি পাইছি। সুড়ঙ্গ মধ্যে আহ্বানপূর্ণ পরিস্থিতি যোগু মৃতদেহগুড়ি উদ্ধার করার প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে। স্থানীয় অধিকারীঙ্কঠারু মিলিথিবা সূচনা অনুযায়ী স্বল্প আলোক এবং মিথেন গ্যাসর লিকেজ যোগু উদ্ধার কার্য কষ্টকর হয়েছে। উদ্ধার কার্যের এনডিআরএফ এসডিআরএফ সিকিম পুলিশ এবং খনি বিশেষজ্ঞ সামিল অনেক। সুড়ঙ্গরু আজি পানি বাহার করা যাইছি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সুড়ঙ্গ মধ্যে ২৫ জন লোক অটকি রহিতিলে। রাজ্য সরকার এবং জাতীয় জল বিদ্যুৎ নিগমর বরিষ্ঠ অধিকারী ঘটনাস্থলে পৌঁছি পরিস্থিতির অনুধ্যান করেছেন। আধুনিক প্রযুক্তিবিদ্যা উপযোগ ভিত্তিভূমি উন্নতি মাধ্যমে রেল সুরক্ষা ক্ষেত্রকে অধিক সশক্ত করা যাইছি বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিছন্তি। লোকসভায় আজি এক লিখিত উত্তরে শ্রী বৈষ্ণব কহিছন্তি, রেলবাই সুরক্ষা ক্ষেত্রে গত ২০১৩-১৪ আর্থিক বর্ষে ৩৯,০০০ কোটি টাকা খরচ হয়েছিল বেলে চলিত আর্থিক বর্ষে এহা বৃদ্ধি পাই ১,২০,০০০ টাকার অধিক হয়েছে। রেল ড্রাইভরঙ্ক সতর্কতাকে অধিক উন্নত করা লক্ষ্যে নেই স্বতন্ত্র সতর্কতামূলক নিয়ন্ত্রণ উপকরণ ব্যবহার করা যাচ্ছে বলে শ্রী বৈষ্ণব সূচনা দিয়েছেন। দেশের প্রায় ২,৫০০ কিলোমিটর অধিক রেলপথে চতুর্থ পর্যায়ে কবচ সুরক্ষা ব্যবস্থা কার্যক্ষম করা যাইছে। সেমধ্যে দিল্লী মুম্বাই এবং দিল্লী হাওড়া রেলপথ মধ্য অন্তর্ভুক্ত বলে মন্ত্রী শ্রী বৈষ্ণব কহিছন্তি। গত ২০১৪-১৫ আর্থিক বর্ষে ১৩৫টি ট্রেন দুর্ঘটনা ঘটিবা বেলে চলিত বর্ষ জুন সুদ্ধা মাত্র ২টি দুর্ঘটনা ঘটিবা নিয়ে শ্রী বৈষ্ণব গৃহরে সূচনা দিয়েছেন। আত্মনির্ভর ভারত মিশন অধীনে প্রস্তুত দেশের দ্বিতীয় মাহি শ্রেণীর আন্টি সবমেরিন যুদ্ধপথ আইএনএস মালভান নৌসেনার সামিল হয়েছে। কর্ণাটকর করওয়ারঠারে এই স্বদেশী জ্ঞানকৌশলের নির্মিত জাহাজ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রপাই এক গুরুত্বপূর্ণ উপলব্ধি। বায়ুসেনা মুখ্য এয়ার চিফ মার্শাল এপি সিং সমারোহে মুখ্য অতিথি ভাবে যোগদে আত্মনির্ভরশীলতা প্রতি নৌসেনার প্রয়াসক উচ্চ প্রশংসা করেছেন। সে কহেন এই যুদ্ধপথ দেশের উপকূলের সামুদ্রিক সুরক্ষা ক্ষেত্রপাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব। কোচিন শিপিয়ার্ডঠারে নির্মিত এই জাহাজে ৮০% অধিক স্বদেশী উপকরণ ব্যবহার করা যাইছি। সংসদ অভিমুখে গত সোমবার শোভাযাত্রা অবসরের প্রদর্শনকারী উপরে অত্যধিক বল প্রয়োগ নিয়ে আগত এক মামলার প্রাথমিক শুনানি করে দিল্লী হাইকোর্ট প্রতিপক্ষ নোটিশ জারি করেছেন। মুখ্য বিচারপতি জষ্টিস ডি কে উপাধ্যায় এবং জষ্টিস তেজস কারিয়া খণ্ডপীঠ এই মামলার বিচার করে কেন্দ্র সরকার ও দিল্লী পুলিশকু ৪ সপ্তাহ মধ্যে জবাব দাখল করা নির্দেশ দিয়েছেন। সিসিটিভি তথা ভিডিওগ্রাফি আধারে মাত্রাধিক পুলিশ কার্যানুষ্ঠান অভিযোগ নিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করা যাইছি। মামলার পরবর্তী শুনানি ৭১১ তারিখক ধার্য করা যাইছি। অন্যপক্ষে সামাজিক গণমাধ্যম পোস্ট উপরে আধারিত এভাবে আবেদন গ্রহণযোগ্য নুহে বলে প্রাথমিক শুনানি বেলে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু যুক্তি উপস্থাপন করেছেন। ২ বর্ষ মধ্যে দেশের ৫০টি ওটিটি প্ল্যাটফর্মক সরকার বন্ধ করে দিয়েছেন। অশ্লীল বিষয়বস্তু প্রদর্শন অভিযোগ নিয়ে সেই প্ল্যাটফর্মগুড়ি বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা সূচনা ও প্রসারণ রাষ্ট্রমন্ত্রী ডক্টর এল মুরুগান কহিছন্তি। লোকসভায় আজি এক প্রশ্নর লিখিত উত্তরে সে কহিছন্তি, নিয়মিত ভাবে যাঞ্চ করে সরকার এভাবে ওটিটি প্ল্যাটফর্মগুড়ি বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করে।
ମୁଖ୍ୟ ସମ୍ବାଦଗୁଡ଼ିକ ପୁଣିଥରେ। ବିରୋଧୀ ସଦସ୍ୟଙ୍କ ହଟ୍ଟଗୋଳ ଯୋଗୁଁ ଆଜି ଦିନକ ପାଇଁ ମୁଲତବୀ ରହିଲା ସଂସଦର ଉଭୟ ସଦନ। ନିଟ୍ ପ୍ରଶ୍ନପତ୍ର ପ୍ରଘଟ ଘଟଣାରେ ଆଲୋଚନା ପାଇଁ ସରକାର ଅଧିବେଶନର ପ୍ରଥମ ଦିନରୁ ପ୍ରସ୍ତୁତ ଅଛନ୍ତି, କହିଲେ ସଂସଦୀୟ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ। ବିଚାର ବିଭାଗୀୟ ଅଧିକାରୀଙ୍କ ଅବସର ବୟସ ସୀମା 61 ବର୍ଷକୁ ବୃଦ୍ଧି କରିବା ନେଇ

0: দাদা জুহার, ইবুয়া
1: জোয়ার জোয়ার জোয়ার,
0: কাহি তুন পড়ি গেল, চালু চালু
1: জানলি এটা বুঝিল, তোমায় আসু যাও বলি দেখলি কি গীত পদে গেলি, কাহলে কহমি আজ মুই নিঘানি করতে বলছ খেতে, তুমি যেন ভুগা গুড়ে ধরি করি ওদুল আর হেনথে ঢুড়ানো ঘুলি যেন বেটুতল গীত শুনবার বাহানা তিনি বলছ তো
0: দেখি পকাল কে
1: হয় হয় হয় হয়
0: ও হো কহনাই কহনাই হল জুতলা বেলে যেন গীত টিকে গাউল নাই এত অয়েন লাগুলা মুই তো হেন ঘাই অটকি গলি বুঝল কি নি
1: হেতির লাগে এটা তোমাকে দেখলি কি গীত পদে গেছি বলি বুঝল, কেলে জিনিস কিনি তোমার বউ বি তোমাকে সেটা নিঘা করুলা বুঝল কিনি, হে দেখো এটা কেন বেটুজন বেলা যে মুই বি জিমি কে বেলা নেই রে বাবু রে তুই ইহা নিজা কে দিলে বেলা কহমি কে সামনে টিকে বিহড়ুলু কিনি আমার সে ডুলি কি ডিলু দিলি বেলা লুলা খেলুলা মুই বলি দেখ তুই এখানে যাবু তাকর সাথে সাঙ্গে করি এন বেটি বসু বলে ইয়ানে লুলা খেলা রহি যা বলি হ্যাঁ কি নে সে
0: হ্যাঁ ঠিক ঠিক কৌছ দাদা কাঁ করব বড়ে ভুরু আইতিন হেলে হে গুরবারির গুলগুলা দেখি কিরি মুই মজা রাস্তা থি অটকি গলি
1: বা গুরবারি কাঁ হেলা
0: আরে কহনি সে যেন ঘর বনাইছন হে মানে পুরা পায়েন থি তো এন্তা গলুছে তাঁকর ঘর দ্বার যে পুরা বাসন কুসন ধরিকি ঘরর সভে পায়েন ছিনুছন কাঁ রকমে ঘর বনাইছন যে কে জানে
1: যেতলে ঘরটা বনাই দিবা হেনতে গিরি হেনতে হেলুয়া লোক আন দুই পটো হ্যাঁ কি নে সে দুই পরানি হেলুয়া হইতিবে আর হেনতে গিরি থুই থুয়া তুমি কানা বলছন কি থব তাম হে গিরি থুই নেই যন কি নে সে যেন হেনতা কলে হেবা এ দে টেকারু টেকারু নে কে হ্যাঁ
0: হ্যাঁ
1: এটা ফেটি দিলাম মতে কালকা
0: আচ্ছা
1: এই ধরে আলু যে তার সে মুড়া তলকে কে গোটে যেতিলা যেটা দুই লোক এক ধরে পথা থা এতে আলু
0: কাঁ বেলা
1: তাপনে ইতর যেন সরকারকর তরফ যেন আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা যে নিয়েছে কে
0: এদিন
1: পরে তার নাটা যে সে গোটে পাইবা
0: আচ্ছা
1: যে মতে সেটা বুঝলা যে মুই বলি শুন বলি পৌঁছু তো দেখ বলি সরকার তো কে দিলে আমাকে এতে সাহায্য করছেন আমি বনে নি পারবার বলিকি সরকার আমাকে দৌছন মুই তাকে গেল দিলি দেখ বলি তুই তো পাইবু ঘর যে দিলকে মূল করবু দুই পরাণি তোমাকে পুরা জান জীবন দেখি ঘর যেটা আমার যেটা খেতে কভার করছু পুরা কভার কম করি করি বরকস করি কর কেতে লাগি থরে বনামা সবলে তো আমি ভাঙি করি বনে নি হয়ে সেতির লাগে বলি তাকে মুই বলি তুই দেখ থরেকে যেহেতু বনামা বনাবো তুই বনে করি নুখ করি বনা আচ্ছা সরকার যেহেতু আমার ভাই বোন মানকর লাগি বলিকি এতে সুবিধার সুযোগটে দৌছন এক নিশে সেতির ফায়দাটা আমার সবু ভাই বোন মানে উঠাবার কথা হেতির লাগে তাকে বলি টেকারুকে দেখ বনে করে বনাবু বরকস হয়ে বনা যায় যেটা কি তার কেফে কিছু নি হতো সে বি বলা নে এত ঠিক কথাটে কুচু আর দুই লোক যেতে বি হো বনাবো বলা যে কাঁ বলি কহমি কে
0: হ্যাঁ দাদা
1: হেন তো অউতল এটা থিথুরা নিয়ে নিদুল যে ফিরুতল যে চাষবাস কেন কেন করতো কেজে দূর কল ন
0: চালিছে দাদা চাষবাস কেন কহমি ক্ষেত জুতা জুতি করুছু এই ধান রইবার লাগি আর কেন
1: পলা তার মানে বড়ে পড়ে ইতর পকাই যে কে
0: হয় হয়
1: ওহো গুটে কড়া কানা জিনিস কে ইতর যে পাকটা হল দেখ মুই খড্ডি যেটা বুনি দিলি সে আমার বেন্না মানে নিয়েছে কে হে বেন্নাকে বুনি নিদিলি বলিকি খড্ডি বতর হয়ে গলা ইহা জিনিস তোমার যে আমার কেন কি বিহড়িয়ান বতর হয়ে গলা না বিহড়ি লু বি আজকা
0: আচ্ছা
1: আর যেটা মানে বদ্রি কর্মি কেনটা অছড়ামি বলা বলি যে কিসমে রোজ রোজ প্যান বর্ষি নেলা কে মুই দেখলি অছড়ি করে নিমি আর ফের যদি প্যান কেন বর্ষি নেবা বলে ফের ধানকে উলে উলা নেবা বলি আর হেতির লাগে বলি নেই বলি মুই বি রুয়া করছে জুতা যদি করমা যে কাঁ করবো যেন কিসমে বর্ষা হচ্ছে তো দেখুছ হ্যাঁ কি নিতে
0: তুমি
1: ছতা যদি দেখো তো দেখো ট্যাট টিকে কেড়ে নিও তো টিকে দেখো ছিটা মারুছে টিকে প্যান
0: নাই নাই ছতা আনছে আনছে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ট্যাট টিকে কেড়ে নিও ছিটা নি মারুছে কে আর প্যান কেন যে হিসাবে বর্ষুছে বুঝছে কে বলে সেই হিসাবে আমি বি চাষি ভাই বোন মানে সজবাজ হয়ে করি যেটা পলাটা বুড়া নিয়ে হবা সেতিলে বলি করি আর ঠিক বতরে প্যান কেন কে বটে বুটা করি রুইবার কথা কি নে আর ইতর যেন রুচ বি দেখো তুমি গলা বছরে তো হেনতে হি তোমার তুমি কেন কি রোগ পোক লাগিগলা নুকসানি হয়ে গলা কে দিলে হেলুয়া হলো আর ইতর হেতির লাগে হেলুয়া হলে নি হব ବନେ ବଢେ ପୁରୋହିତର କରି ବନେ କରି ଚାଷବାସ କର ଯେ କାଁ ବୋଲିଥିଲି ଜାଣିଛ କେଁ
0: ହଁ ଦାଦା
1: ଏ ଯେନ୍ ତୁମର ସାଙ୍ଗେ ଦେଖ କଥା ହେଲି ତୁମେ ବେଲ ପଲା ବୋଲି ଆମେ ଏଇଟା ରୁହିମୁ ଜୁତା ଜୁତି କରୁନୁ ବୋଲେ ହେନ୍ତା ପାଞ୍ଚଟା ବୈଠକି ଯଦି ଆଇଲ ପାଞ୍ଚଟା କଥା ଜାଣିପାର୍ମା ତାପରେ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କ ସାଙ୍ଗେ ଯଦି ଭେଟଘାଟ ପଡ଼ିଲେ ବି ସେ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନେ କେନ୍ କିସମେ କାଁ କାଁ ଚାଷବାସ କରୁଛନ୍ ସେମାନେ କେନ୍ତା କିରି ଚଲୁଛନ୍ ହେକି ନେ ସେ ସେଇ ଜିନିଷଟା ବି ଜାଣି ହେସି ତ ଯା କେଁଥିଲେ କହୁଛେ ଜାଣିପାରିଲ ଭାଇ
0: ଇବୁଆ କାହିଁ ଲାଗି କହୁଛ ମତେ ଟିକେ କହ ଘାଇ ଶୁଣସି
1: ଆଇ ହେନ୍ତା ବୈଠକି ନ ବି ଗୋଟେ ଶୁନ୍ତା କେଁ ବୋଲି ଗୋଟେ ବୁହେନକର କଥା ବୋଲି
0: ବୁହେନ
1: ହଇ ହଇ ହଇ
0: ଦଦା
1: ଭେଟିଥିଲି ଆର୍ କଥା ତାହି ଦେଲେ ତାଙ୍କର କଥାବାର୍ତ୍ତା ଶୁନ୍ତା ସେ କେନ୍ଦାରି ଚାଷବାସ କରୁଛନ୍ କାଁ କାଣା କରୁଛନ୍ କେନ୍ଦାରି କରୁଛନ୍ ଯେ ଶୁନ୍ତା କେଁ ଥିଲେ
0: ଦଦା ଶୁନ୍ମା
1: ବେଲେ ଶୁନ୍ମା
0: ବେଲେ
1: ଶୁନୁ
2: ଆମର ବୈଠକିକେ ଆସିଥିବାର ସବୁ ଚାଷୀ ଭାଇ ବହେନ ମାନଙ୍କୁ ଜୁହାର ଆମେ ତ ଚାଷ ହିସାବେ ଅନେକ ଚାଷବାସ କରୁଛୁ ଆଉ ଚାଷୀ ହିସାବେ ବି ଆମେ ଅନେକ ନାଁ କରିଛୁ କିଏ ଛତି ଚାଷ କରିକିରି ତ କିଏ ଗୁରୁ ଚାଷ କରିକିରି କିଏ କୁକୁଡ଼ା ଚାଷ କରୁଛେ କିଏ ଗୋପାଳନ କରୁଛେ କିଏ ଧାନ ଚାଷ କରୁଛେ ତ କିଏ ବାଇଗନ ଫୁଲକୋବି ବନ୍ଧାକୋବି ପାତଲଘଣ୍ଟା ପୁଟଲ ଏନ୍ତା ଅନେକ ଚାଷ କରୁଛନ୍ ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ଆଉ ଯେହେତୁ ଆମେ ଚାଷୀ ହଉଁ ସବୁ ଚାଷ ତ ଆମେ କରୁଛୁ ଆଉ ଆମର ଦ୍ୱାରା ଯେତ୍କି ହଉଛେ ଯେନ୍ ପ୍ରକାର ବି ଚାଷ ହଉଛେ ଆମର ଏଇ ଅଞ୍ଚଳରେ ତ ସେ ପ୍ରକାର ଚାଷ ଆମେ କରୁଛୁ ଆଉ କେନ୍ତା କରି ଚାଷ କରିକିରି ଆମେ ଦୁଇ ପଇସା ଅତକା ରୋଜଗାର କରିପାର୍ମା ଭଲ ହିସାବରେ କେନ୍ତା କରି ଚାଷ କର୍ମା ଆଉ ଉତ୍ପାଦନକେ ଆମେ କେନ୍ତା କରି ବଢ଼ାମା ଆଉ ସେହି ହିସାବରେ ଚାଷୀ ଭାଇମାନେ କାମ କରୁଛନ୍ ତ ନୂଆ ନୂଆ ଚାଷୀ ଯେନ୍ମାନେ କି ବୈଜ୍ଞାନିକ ପଦ୍ଧତି ହଉ କିମ୍ବା ଗୋଟେ ଅନ୍ୟ ଗୋଟେ ପ୍ରଣାଳୀ ଥି ଯେନ୍ତାକି ଅତକା ଅମଲ ହେଇପାରୁଥିବା କିମ୍ବା ନୂଆ ଚାଷ କରିକରି ସେମାନେ ନିଜର ନାଁ କେନ୍ଦାକରି ରଖିପାରବେ ତ ସେ ବାବଦରେ ସେମାନେ ଚେଷ୍ଟା କରିଛନ୍ ତ ହେନ୍ତା ଆମର ଗୋଟେ ମହିଳା ଚାଷୀ ଆଜିର ଆମର ବୈଠକିକି ଆସିଛନ୍ ତ ସେ ହେଲେ ରୀତା ଭୋଇ ଆଉ ସେ ପୁଆଲ ଛତି ଚାଷ କେନ୍ଦାକରି କରୁଛନ୍ ଆଉ ପୁଆଲ ଛତି ଚାଷ କରିକରି ଦିନକ 60-70 କେଜି କେନ୍ଦାକରି ସେ ଛତି ବାହାର କରୁଛନ୍ ଆଉ ସେ ତାକେ ବିକ୍ରି ଭଟ୍ଟା କେନ୍ଦା କରୁଛନ୍ ଆଉ ପୁଆଲ ଛତି ଚାଷୀ ହିସାବେ ତାକର ସେ ଅଁଲାକଟା ଭେଡ଼େନ ବରଗଡ଼ନୁ କେନ୍ଦାକରି ତାଙ୍କର ନାଁ ରଖିଛନ୍ ସେ ବାବଦରେ ଚାଲୁନ୍ ତାକୁ ପଚରାମା ଯେ କେନ୍ଦାକରି ସେ ପୁଆଲ ଛତି ଆରମ୍ଭ କଲେ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କୁ ଆମର ବୈଠକିକେ ସ୍ୱାଗତ ଜଣାଉଛୁ ଜୁହାର
3: ନମସ୍କାର
2: ପହିଲା ଆମର ଚାଷୀ ଭାଇମାନଙ୍କୁ ଗୋଟେ କଥା କହୁନ୍ ଯେ ଯେତେବେଳେ ଆପଣ ପୁଆଲ ଛତି ଚାଷ କର୍ମୀ ବୋଲି ଭାବିଲେ କେନ୍ ହିସାବେ ଚାଷଟା କଲେ ସେଟା ଟିକେ କହୁନ୍
3: ଆମେ ଟିକେ କମ୍ କହିଥିଲୁ ତେଥରୁ ଗମାରି ପାଲି ଫାର୍ମକେ ଗଲୁ ମ୍ୟାଡ଼ାମ ଆମକୁ ଶିଖାଲେ ସେମାନେ ଟ୍ରେଡିଂ ଦେଲେ ବୋଇଲେ ସେନୁ ଶିଖିକରି ଆମେ ଏଇଟା କରୁଛୁ
2: ପହିଲା ଛତି ଚାଷ ଯେତେବେଳେ ଆରମ୍ଭ କଲେ ତ ନିଜେ ନିଜେ କରିଥିଲେ କି କାହାଟା ଦେଖି
3: ନାଇଁ ନାଇଁ ଆମେ ନିଜେ ନିଜେ କହିଥିଲୁ
2: ଆଚ୍ଛା ନିଜେ ନିଜେ ତ କଲେ ବେଲେ ଯାହାରୁ ତ ଗୋଟେ ପ୍ରେରଣା ପାଇଥିବେ କାହାଟା ଦେଖିଥିବେ
3: ନାଇଁ କାହାରିଟା ନା ଦେଖି ଆମେ ନିଜେ ନିଜେ ଆଗଲେ ଧାନ ଚାଷ କଲୁ ଆଉ ଟିକେ ଏତକା ସେ ରୋଜଗାର କରିପାରମୁ ବୋଲି ଛତି କଲୁ ବୋଇଲେ କିନି ନିଜେ ନିଜେ କଲୁ ତେଥରୁ ସୁଶିଟା ମ୍ୟାଡ଼ାମ ନିକେ ଗଲୁ ବେଲେ ସେମାନେ ଟ୍ରେଡିଂ ଦେଲେ ବୋଇଲେ ଓ ଟିକେ ଏତକା ଜାଣିପାରିଲୁ
2: ଯେତେବେଳେ ମୂଲ କଲେ ନୂଆ ହିସାବରେ କେତେ ବ୍ୟାଟ ପକେଇଥିଲେ
3: ଏହି 10-12 ଲେଖା ପହେଲା ମୂଲ କଲୁ ପୁରା ଶିଖିଦେଲୁ ସେ 10-12 ନୁ ଶିଖିଦେଲୁ
2: ଯେ ଯେନ୍ ଶିଖବାର ଲାଗି ଯେନ୍ ଚେଷ୍ଟା କଲେ ତ ସେଥି ଅସୁବିଧା କିନ୍କେ ହେଲା କେନ୍ତା କଲେ ସେଟା ସେ ଅସୁବିଧାକେ କେନ୍ତାକେ ଫେର ଦୂର କଲେ ସେ ବାବଦରେ ଟିକେ କହୁନ୍
3: ଅସୁବିଧାଟା କି ନାଇଁ ଯେନ୍ଟା ପକେଇଥିଲୁ 10 ବିଲ ଆମର ପୁରା ଯେନ୍ଟା ପକେଇଥିଲୁ ବିଲ ବନେ ବାହାରେ ବୋଇଲେ କିନି ଆଉ ଟିକେ ସେଟା ହେବା ବୋଲିକିନି ଆମେ କୃଷି ବିଜ୍ଞାନ ନିକେ ଗଲୁ ବୋଇଲେ ସେମାନେ ପଚାରି ସେଟା ବତାଲେ ବୋଲେ ଆଉ ଟିକେ ଅତକା ପାଇଲି
2: ଜଣେ ଯଦି ଆରମ୍ଭ କରବା ତ ପହିଲା କାଁ କାଣା କରବା ସେଟା ଟିକେ କହ
3: ପୁଆଲ ବାନ୍ଧଲୁ ଆଲେ ବିଡ଼ା ବାନ୍ଧଲୁ ବିଡ଼ାକେ ବାନ୍ଧଲୁ ସେଇଟ କରି ସେଟା କାଟଲୁ କାଟଲୁ ସେଟା କାଟି ସାରିଲୁ ତେରୁ ଟାଙ୍କି ଗୁଟେ ନୁ ଆଗଲୁ କିନି ଟାଙ୍କି ଗୁଟେ ନୁ ବୁତରାଲୁ ଚୁନ ବାଇଷ୍ଟିମ ପାଉଡର ପୁରା ଦେଇକରି ସେଟା ବୁତରାଲୁ 12 ବୁତରି କରି କିନି ସକାଳୁ କାଢ଼ିକରି ସେ ପେନ୍ ପୁରା ନିଜିରି ସେଲେ ଆଣିକରି ସେଟା ପକଉଥିଲୁ
2: ଏଇଟା ତ ଭଲ କଥାଟେ କହିଲେ ଯେ ଜଣେ ମାନେ ପୁଆଲ କାଟବା ପହିଲା ତ ଯେତେବେଳେ ଛତି ବ୍ୟାଟ ସେ ବନଉଛେ ତ କେତେ ସାଇଜର ପୁଆଲ କାଟବା କେତେଟା ନଡ଼ା ଦେବା ସେ ବାଇଷ୍ଟିମ ଗୁଣ ଯେନ୍ଟା କହୁଛନ୍ ଆଉ ତାପରେ ଚୁନ୍ ଦଉଛନ୍ ତ ସେଟା ସେ ଯେନ୍ ପେନ୍ ଯେନ୍ ବୁତରାବା ତା ଟାଙ୍କି ଥି କେତେ ଲିଟର ପେନ୍ ଥି କେତେ ଦେବା ଏଇଟା ଟିକେ କହ
3: ଏଇଟା ଫୁଟେ ଲେଖା କାଢ଼ସୁଁ ନଡ଼ାକେ ଆଉ ବାଲ୍ଟି 60-70 ଗ୍ରାମ ଲେଖା ଦେସୁଁ ଆଉ ଚୁନ୍ ଏଇଟା 1.5 kg ଦେସୁଁ
2: ନଡ଼ାର ଆମର ଦୁଇ ପ୍ରକାର ସେ ଗୋଟିଏ ଆମେ ନଡ଼ା ଦେଲା ନଡ଼ା ଅଛେ ଆଉ ଗୋଟିଏ ହେଲା ବନାଲା ନଡ଼ା ଯେନ୍ଟାକି ହାରଭେଷ୍ଟରେ ଆମେ ହାରଭେଷ୍ଟ କରି ନେଉଛୁ ତ ସେ ତୁ ଅଁଛିଲା ପୁଆଲ ବୋଲସନ୍ ସେତାକେ ଆମର ସମ୍ବଲପୁରୀ ଭାଷାତି, ତ ସେ ଅଁଚିଲା ପୁଆଲ ଯେନ୍ଟା ଅଛି ସେଟାକେ ନଡ଼ା ହିସାବରେ ବନା ହେସି, ଆଉ ସେଟାକେ ଫୁଟେ ହିସାବରେ ମାନେ କଟା ହେସି, ଦୁଇ ସାଇଡ୍ ତାର ମାନେ ଦେବ୍ରି ଆଉ ଭୁଜିନୀ ଦୁଇଟାକେ ମଝାକେ ଫୁଟେ ରଖା ହେସି, ଦୁଇ ସାଇଡ୍ କଟା ହେସି। ଆଉ ଆମର ଯେନ୍ ନଡ଼ା ଅଛି ଯେନ୍ଟାକି ଆମେ 1030 ନଡ଼ା ଏନ୍ତା ବଡ଼ ବଡ଼ ନଡ଼ା ଥିବା, ତ ସେଥି କାଣା ହେସି, ସେଥି ଯଦି ଆମେ କର୍ମା ବେଲେ ଫୁଟେ ବାଏ ଫୁଟେ ଯଦି କାଟ୍ମା ବେଲେ ସେଟା 2-3 ଫୁଟ୍ ବି ମାନେ ଲମ୍ବା ଥିସି, ସେଟାକେ 1.5 ଫୁଟ୍ 1.5 ଫୁଟ୍ କରି କାଟିକରି ତାହାକେ ସେହି ହିସାବରେ ବିଡ଼ା ବନ୍ଧା ଯାଏସି। ସେଟା ଦୁଇ ଦୁଇଟା ପିସ୍ ବାହାରିଲେ ଏଇଟା ଗୋଟେ ଗୋଟେ ପିସ୍ ବାହାରିଛି, ତ ଗୋଟେ ବେଡ଼୍ ଥି କେତେଟା ବିଡ଼ା ନଡ଼ା ଦେଉଥିଲେ ଆଗ ସେଟା ଟିକେ କହ।
3: ଆମେ 10ଟା ବିଡ଼ା ଦେଉଥିଲୁ, 9ଟା ବିଡ଼ା କିନି ତଲା ଉପରେ 9ଟା ଦଉଁ ଓ ବିଡ଼େ ଖାପୁଁ ଉପରକି।
2: ହଁ, ତ ସେଟା କେନ୍ତା କରି ଦେସନ୍?
3: ତଲେ କିନି ଆଗଲ ଏନା ପୁଆଲ ଦେଇକରି 3-4 3ଟା ନଡ଼ିଆ ଦେଇକରି ବିହାନ ଦେଇକରି ଚକଡ଼ ଦେଇକରି ତାର ଉପରେ ଫେର 3 ବିଡ଼ା ଖାପିକରି ତାକୁ ଫେର ବିହାନ ବୋହୁନି ଦେଇକରି ତାର ବିଡ଼ା ଫେର 3 ବିଡ଼ା ଖାପିକରି ତାକୁ କମ୍ ବିହାନ ଦେସୁଁ ଉପର ଚାପଟା।
2: ଆଜ୍ଞା,
3: କମ୍ ଚାପ ବିହାନ ଦେଇକରି ବିଡ଼େ ଉପରେ ଡାପସୁଁ। 10 ବିଡ଼ା ଥି ଆମେ ବିଡ଼େ କରୁଥିଲୁ।
2: ଆଜ୍ଞା, ତ ଏଇଟା 10 ବିଡ଼ା ଥି ଗୋଟେ ବେଡ଼୍ ବନାଉଥିଲେ ସେମାନେ, ତ ସେଟା ତ ଭଲ କଥାଟେ କହିଲେ। 3 ବିଡ଼ା ନଡ଼ା ପହେଲା ଦେଇନେବେ, ତାର ଉପରେ ମାନେ ବନେ ପ୍ରସ୍ଟେ ଯେନ୍ଟାକି ଆମେ ବିହାନ କହୁଛୁ ସବୁଆଡ଼େ ଦିଆ ହେସି ତାର ତରେ ତରେ, ତାପରେ ଫେର ସେ ନଡ଼ା ଡାବେ
3: ଚାପଟେ।
2: ଆଜ୍ଞା, ତାପରେ ମଜାର ଚାପେ ଫେର ଦେଇକରି ଫେର ଚାପେ ଯଦି ଡାବମା ନଡ଼ା ତାର ଉପରେ ପତଲା ଚାପେ ଦେଇକରି
3: ଗୋଟେ
2: ବିଡ଼ାକେ ଆମେ ଯଦି ଖାବମା ଆଉ ସେଟା ସେଇ ହିସାବରେ ବେଡ୍ ଯଦି ବାନ୍ଧିକରି ବନାମା ବେଲେ ବଢ଼ିଆ ବେଡ଼୍ ହେବା। ତ ଇଥି ଯେନ୍ଟା ଆପଣ କହିଲେ ଯେ ଯେତେବେଲେ ପେନ୍ ଥି ଆମେ ବୁତରଉଛୁ ପୁଆଲକେ, ତ ସେ ଯେନ୍ ପୁଆଲଟା ଯେନ୍ ବାବିଷ୍ଟିନ୍ ଦେଲେ ତାପରେ ଚୁନ୍ ଦେଲେ ସେ ପେନ୍କେ ସେ ମିଶ୍ରଣ ପେନ୍ ଥି ଆପଣ ପୁଆଲକେ ବୁତରାଲେ କେତେ ଘଣ୍ଟା? 12 ଘଣ୍ଟା ବୁତରାଲେ।
3: 12 ଘଣ୍ଟା
2: ତ 12 ଘଣ୍ଟା ଯେତେବେଲେ ବୁତରଉଛନ୍, ବୁତରେଇ ସାରିଲା ପରେ ତାହାକେ ଆପଣ ବଟାକେ ଆଣିଲା ପରେ କେନ୍ତା କରି ଜାଣବେ ଯେ ପୁଆଲଟା ବେଡ୍ ବନାବାର ଉପଯୋଗୀ ହେଇଗଲାନ କି ନୁହେଁ ହୁଏ ବୋଲି?
3: ନାଇଁ, ହାତେ ଟାମଡ଼ି ଦେଖ୍ସୁଁ, ହାତେ ଯଦର ବି ଟାମଡ଼ି ଦେଖିଲେ ପେନ୍ ଯଦର ବି ନେ ବାହାରେ ଆଉ ଉଦା ଯଦର ବି ହାତେ ଲାଗୁଥିବା ବୋଇଲେ ସେଟା ପକାସୁଁ ଆମେ।
2: ତ ଇହାଦେ ଆପଣ କେତେଟା ବେଡ୍ ପକଉଛନ୍?
3: 80ଟା ନୁ 100ଟା ପକାସୁଁ ସବୁଦିନ।
2: ଆଜ୍ଞା, ତ ଏଇଟା ଆପଣ ଏକଲା କରସନ୍ କି ଆଉ କାହାକେ କରେ ବୋଲୁ?
3: ମହିଳାମାନଙ୍କୁ 3ଟାକୁ ରଖିଛୁଁ।
2: ଆଜ୍ଞା,
3: ଆଉ କରୁଛୁଁ ଏଇଟା।
2: ତ ସେମାନେ ଆପଣଙ୍କର ଲାଗି ପୁଆଲ ବାନ୍ଧି ନଉଛନ୍?
3: ହଁ, ବାନ୍ଧି ନଉଛନ୍,
2: ତାପରେ ଭିଜେଇ ବି ନଉଛନ୍ ପାନି, ଆଉ ସେ ମାନେ ଆପଣଙ୍କର ବେଡ୍ ବନାବାର ଲାଗି ସହଯୋଗ ବି
3: କରୁଛନ୍।
2: ଆପଣ 3ଟା ଯେନ୍ ଲେବର ସବୁବେଳେ ଲଗଉଛନ୍, ସେ ତାକୁ ତାଙ୍କର ପାରିଶ୍ରମିକଟା ଦଉଛନ୍। ଆପଣ ନିଜେ କାମ କଲା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆପଣ 3 ଜଣଙ୍କୁ କାମ ଯୋଗେଇଛନ୍, ଆଉ ସେନୁ ବି ଯେନ୍ଟାକି ଦେଖିଲେ ଆମେ 3ଟା ପରିବାର, ତ ସେମାନେ ବି ସେଇ ଆପଣଙ୍କର ଯେନ୍ ଇନକମ୍ ଅଛେ ସେନୁ ଯେନ୍ କ୍ଷତି ଇହାଦେ ଯେନ୍ ପୁଆଲ କ୍ଷତିର ଯେନ୍ କବାଟଟା କରୁଛନ୍ ସେଥିରୁ ଯେନ୍ 2 ପଇସା ଲାଭୁଛନ୍, ତାକୁ ବି ତ ତାଙ୍କର ଲେବର ଖର୍ଚ୍ଚା ଦେଉଥିବେ, ଆଉ ସେମାନେ ବି ତାଙ୍କର ପରିବାର ଆପଣଙ୍କର ମାନେ ସହଯୋଗରେ ହିଁ ଭଲ ହିସାବରେ ଚଲଉଛନ୍। ତ ଆଉ ଗୋଟେ କଥା, ଯେତେବେଳେ ଆପଣ ମାନେ ଛତିଟା ପକେଇ ସାରିଲେ ବ୍ୟାଟ, ବ୍ୟାଟ ପକାଲା ପରେ ଆଉ କାଁ କାଣା କରସନ୍?
3: ଜରି ସେନା ଡାବି ନେସୁଁ, ଆଉ ଡାବି ନେଲା ହେଲା, ଏଟା ବ୍ୟାଟ ପକେଇକରି ଜରି ଡାବି ନେସୁଁ।
2: ଆଚ୍ଛା,
3: 7 ଦିନେ ଟିକେ ମେଲା କରସୁଁ, ଅଧା ଘଣ୍ଟା ମେଦାଲ ସେଟାକେ କିନି ପବନ ଦେସୁଁ, 7 ଦିନେ ତାକୁ ଡାବି ନେଲେ ତାକୁ ସେନା ଚନା ବାଟି ମେଦାଲ ନା କୁଣ୍ଡ ମେଦାଲ ହେଲେ ତାକୁ ଜରିକେ ଖୋଲି ନେସୁଁ।
2: ହଁ, ଏଇଟା ତ ଭଲ କଥାଟେ କହିଲେ ଯେ ମାନେ

0: কি পদে শুনালো অনেক
1: কেনতা লাগলা?
0: পুরা মনটা তো ভিজি গলার কানা কহমি গীত বোধে ওদে শুনলে কানা হেসি দিন যাক হিন্দি করি কবার বুদা করি টিকে উর্ঘানি লাগছি সে কে বলে বৈঠকি কে আলি আর গীত পদে শুনলে যেনটা বি উর্ঘা বি টিকে মেটি যাইসি আর মনটা বি টিকে পরছা লাগছি হেনদে সে কবার বুতা সেনর হল বলত উষু সার খদ একদিনে সে আমার চাষবাস বলি বলি কি যে দিনটা যৌছে এনেকে আনা দেখ বয়নর কথা কেনা বড়িয়া কথা কইলে একদিনে যে বয়নক নু পাঁচটা কথা জানি পারলাম তারপরে যেন কিসমে সে মতো ভাল লাগলা কেন কত সে বহেন খালি ছতি চাষ করুচন নেই ধান তো চাষ করুচন করুচন তার বাহারে দেখ পনিপরিবার নিজর তুন ভর কবল তো
1: হ্যাঁ
0: নিজর তুনে যেনতাকে চলবা আমি সে তাকর বড়িয়া জিনিসটা তাঙ্গনু জানলি যে আমি নিজর লাগি বলিকি নি বুঝল কেন নিজর তুনটে যেনতা চলবা দেখ ছতির তো হেনতে কি চাহিদা আছে পহলা তো নিজে খেয়মা তার বাহারে যেন পাঁচটা পনিপরিবার যে আমি যেন চাষ করমা সে চাষ করিকি নিজে চলমা হেলা তুনটে লেখা বাহার করা দিলে গলে দেখো আমি যেন পনিপরিবার ঘিনি তা বজার নু ঘিনা নি পড়ে
1: হ্যাঁ পরে
0: সে বুহেন নিজে চাষবাস দেখ ধান চাষ করি ছতি নু দু পয়সা কমাই করি নিজর তুন ভরক ফের পনিপরিবার চাষ করি
1: হ্যাঁ
0: কেতে বড়িয়া এটা করি পারছ তো এনতা তো বড়িয়া কথা আমি শুনলাম জানি বি হেলা আর দেখ চাষবাস বতরে বতরে করব
1: আর
0: গলা থর মেদার হেলুয়া হব নি
1: নাই
0: নাই তোর তো ঠিক করিছ যে কাঁ বদলি জিন যোগে এনতা কথা হো তোমা বলে তো কথা হো তোমা সকাল পেয়ে যাবা নি পেয়ে যায়
1: সত কথা
0: বলে জিমা কে বলছে
1: হ্যাঁ যাও
0: বলে জিমা
1: হয়

0: মৃত্যু দান্তর চাপতে ধরেছ যে। ওহো
1: ইমা, কি কি ডাকুছি না কোন? বোধ হয় ডাক্তার বাবু কোন ভাবিবে কহিল, হে প্রভু দয়াময়।
0: কে কে সে?
2: মু বীরজি ঘাসি আগা, ভিতর পাখরে ছতাটা রহিগলা, দয়া করে দিওন্তু।
1: কেড়ে বদমাস লোকটা
0: প্রভু হে!

0: নীল ও পিতর কি অপূর্ব সম্মিলন, বিচিত্র এই দৃশ্য। প্রকৃতির এই মিলন ভিতরে পুরি রয়েছে পূর্ণতা, মাদকতা ও সার্থকতা, যাহা মনুষ্য জীবনের দুর্লভ ও দুষ্প্রাপ্য।
1: মণিমাঙ্কর জয় হউ।
0: পদ্ম, কিছু কহিব পদ্ম?
1: না মহারাজ, আপন শিবির ছাড়ি একুটিয়া চিলিকা কূলকু চালি আসিবারু।
0: বন্দীর আয়ত্ত কোণ পদ্ম?
1: বন্দী সম্রাট পুরুষোত্তম দেব?
0: মু দেবতা নুহে, মনুষ্য। মনুষ্যর প্রাণ অছি, ধমনীরে রক্ত অছি, হৃদয়ের স্পন্দন অছি, আও জীবনরে জীবনের অনুভূতি মধ্যে অছি। সম্রাট হলে মধ্যে মু কোণ মনুষ্য ঠার পৃথক?
1: কিন্তু সাধারণ মনুষ্য ঠার মহিয়ান, শ্রেষ্ঠ।
0: তার্থ সাধারণ সুখ দুঃখর অনুভূতি মোর অধিক।
1: এ প্রশ্নর সমাধান মহারাজ নিজে করিবে সিনা।
0: সমাধানর কোনসি প্রমাণ মু দেখু নাই পদ্ম। কাঞ্চি বিজয় লাগি মোর চিন্তা ও ভাবনার সীমা নাই। হঠাৎ হঠাৎ মোর মনে হল মু যেপরি বন্দী, মু দুর্বল।
1: কোন পাই দুর্বলতা মহারাজ?
0: সে থিলা অতীতর এইপরি এক সন্ধ্যা, নববসন্তর প্রথম সমাগম, শুক্ল সপ্তমীর চন্দ্র কিরণর সজাগ আঘাতরে খোলি যাই থাকে কাবেরী পক্ষর দ্বার। হঠাৎ কাঞ্চি রাজোদ্যানর দেখি পারলি দুইটি চপল সুন্দর আউ ভ্রমর কৃষ্ণ উৎকণ্ঠ নয়ন। সেই মাদক ভরা নয়ন যুগলর আকর্ষণরে মো মন প্রাণ সবু বন্দী হয়েগলা।
2: মণিমাঙ্কর জয় হেউ।
0: বাহুবলেন্দ্র, সম্বাদ কোণ?
2: পাখ গাঁর গোটে গোপাণী সম্মুখর দর্শন পাচ্ছিনি।
0: ঠিক আছে, তাকে আসবাক দিও।
2: যথাজ্ঞা মণিমা।
0: গোপাণীর ছদ্মবেশে শত্রুপক্ষর কি গুপ্তচর নুহে তো পদ্ম?
1: গুপ্তচর হেড়ে তার সাহস,
0: যুদ্ধ সময় অসম্ভব নুহে।
1: যেতে হলে স্ত্রী লোকটাই তো।
0: তথাপি সে অবহেলার যোগ্য নুহে পদ্ম। গুপ্তচর বৃত্তিরে স্ত্রী লোক পুরুষঙ্ক ঠারু অধিক মারাত্মক।
1: কিন্তু কাঞ্চি যে ঠারু অনেক দূর,
0: স্ত্রী লোক পক্ষের অসম্ভব কোণ? কিন্তু কিন্তু ইয়ে কোণ পদ্ম, তুমি নিজকে এতে তন্নতন্ন করে চাউছ যে, কথা কোণ?
1: না মহারাজ, মু সেই স্ত্রী লোকটির ছদ্মবেশ কথা ভাবুথিলি।
2: মণিমা, এই সে গোপালুনি।
0: তো না কোণ গোপালুনি?
3: মো না মানিকি মণিমা।
0: ঘর
3: এটিকি গদায় বাট চিলিকা কূল সত্যিবর পাখে।
0: আসিবার কারণ?
3: মণিমা, এই মুদি
0: ইয়ে তো জগন্নাথঙ্কর রত্ন মুদি। তমে এই মুদি কোউঠু পাইল গোপালুনি? সত কো, কোউঠু পাইল?
3: সত কহুছি মণিমা, রজাপু দি ভাই আজি উদু উদিয়া খরাবেলে ঘোড়ারে বসি যাউথিলে, মতে দেখি শোষ হউছি বলি কহি সেদিয়ে দহি খাইবাকু মাগিলে।
0: সেউঠু সেউঠু কোণ হলা মানিকি?
3: মু দহি দেলি খাইলে। কৌড়ি মাগিলা বেলকু কহিলে, নে এই মুদি চিহ্নট রখিতা, পছরে আমার আউতে আসুচন্তি, তাঁকু দেলে সে কৌড়ি দেবে। মণিমা মণিমা, মু করিব লোক মণিমা, এ মুদি নেই মু কোণ করিবি যে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সেমানে কোয়াড়ে গলে?
3: কহুথিলে দক্ষিণরে কোউঠি যুদ্ধ হউছি, সেইঠিকি যাউচন্তি।
0: আচ্ছা, সে দুই জন দেখিও কেমতিয়া?
3: জনে কলা আউ জনে গোরা। মো হান্ডি কো যাক দহি খাই আখি পিছুড়াকে ঘোড়ারে বসি পলাই গলে পুরা, মু পছরু ডাকিলা বেলকু আউ কোণ অছন্তি?
0: বাহুবলেন্দ্র, বাহুবলেন্দ্র, মানিকি কথা শুনল তা বাহুবলেন্দ্র? ভক্তবৎসল প্রভু স্বয়ং জগন্নাথ বলভদ্র তা হাতরু দহি খাই অধমকু বাট কড়াই নৌচন্তি। ই জাতির যাত্রা পথের আজি দেবতার আশীর্বাদ ঝরি পড়ুছি, আউ আমার ভয় নাই বাহুবলেন্দ্র, আউ আমার ভয় নাই। সর্বসংকট হারি মধুসূদন আজি আমার সহায়, ধন্য ধন্য এ মানিকি, ধন্য তোর জীবন।
3: মহাপ্রভু জগন্নাথ বলভদ্র মো হাতরু দহি খাই চালি গলে, আউ মু মহত্ত ভাগিনী তাঙ্কু চিনি পারলি নাই। হে মণিমা মণিমা, মোর আউ মূল্য মু পাই সারছি, মোর আউ কৌড়ি লোড়া নাই।
0: বাহুবলেন্দ্র,
2: মণিমা,
0: প্রভুঙ্ক চরণ ধূলিরে যে ভূমি আজি পবিত্র হয়েছি, আজি ঠারু তার নাম হউ মানিকি পাটনা। যাব চন্দ্রার্কে পুত্র পৌত্রাদি ক্রমে মানিকি গৌরুণী ভোগ করু সেই নিষ্কর জমি, বিখ্যাত হউ প্রভু জগন্নাথঙ্কর বাণা। যা মানিকি যা, খুশি মনের ঘরকু ফেরি যা, এহাই তুম দহির উপযুক্ত মূল্য।
3: মণিমা,
2: জয় প্রভু শরণ পঞ্জর জগন্নাথঙ্কর,
4: জয়
2: জয় গজপতি মহারাজ পুরুষোত্তম।

0: বাহ চমৎকার, তুমি সুন্দর গাইপারছ তো মায়া?
1: না মণিমা,
0: কাঞ্চি রাজ্যর বাসন্তী সন্ধ্যা, সুকুমার চন্দ্রমা, বন বিহঙ্গমর কাকলি, কাবেরী কূলর কৃষ্ণ সার, আউ কাঞ্চির সঙ্গীত মূর্ছনা, সবু কোন সুন্দর আউ মাদক ভরা। কোন করছিল মায়া? আরে আরে আরে পছরে কোন লুচাই ধরছ?
1: ক্ষমা করিবে মহারাজ, মহারাণী চিত্রপটক।
0: মহারাণী? না না।
1: কোন হল মহারাজ? শ্রীহস্তর ফুলমাড়টি খসি পড়ি।
0: উঠা নেই মায়া, উঠা নেই, ধুলিরে পড়িওক যাহার জন্ম তাকে উঠাই।
1: কোন হল মহারাজ হঠাৎ আপনার?
0: কারণ জাণিবা পূর্বর সে চিত্রপট উপরে আগ গোটা যৌবনিকা পকাই দিও মায়া, যৌবনিকা পকাই দিও।
1: পকাই দিচ্ছি মহারাজ। মহারাজ,
0: রাজা দেশ পালন করথিবার ধন্যবাদ জনাউছি মায়া, এথরক গোটা অনুরোধ রক্ষা করিপারিব মায়া?
1: আদেশ করন্তু মহারাজ।
2: মহামহিম সম্রাটঙ্কর জয় হেউ।
0: যুবরাজ বিজয় চন্দ্রাক্ষ সম্বাদ কোণ?
2: একান্তরে জনাইবি।
0: মায়া কিছুক্ষণ পাই তুমি ভিতর কক্ষরে
1: আসুছি মহারাজ।
0: বসন্ত যুবরাজ, মনে হুয়ে আপন খুব চিন্তিত।
2: হ্যাঁ মহারাজ, চরমুখরু যে দুঃসম্বাদ শুণিলি তাহা কোণ মহারাজঙ্কর চূড়ান্ত বিচার? কাঞ্চি রাজদমা পদ্মমতীকে এক চণ্ডাল হস্তরে?
0: তাহাই তো ন্যায়, তাহাই তো ধর্ম সিংহাসনর নিষ্পত্তি।
2: ন্যায় ধর্ম?
0: এ সিংহাসন প্রভুর নুহে, সেবকর।
2: কাহার সেবক?
0: প্রজাঙ্কর।
2: প্রজা যদি কহে জগন্নাথঙ্কু সমুদ্রে ভসাই দিয়ন্তু, ভসাই দেবে?
0: প্রজার তৃপ্তি লাগি,
2: প্রজার তৃপ্তি লাগি নারী নির্যাতনা মধ্যে সম্ভব হব?
0: উৎক্ষিপ্ত হন্তু নেই যুবরাজ, মু সিংহাসনর দাস।
2: না সম্রাট না, মো স্নেহ ভক্তি সম্মানরে আঘাত লাগিছি, ছামু এ বিচার প্রত্যাহার করে নিয়ন্তু।
0: বিচার পরে মন্তব্য প্রকাশ করে সারি পুনর্বিচার করিবা গজপতি সিংহাসন পক্ষের অসম্ভব।
2: অসম্ভব? উত্তম। নারী নির্যাতনার প্রতিবাদ লাগি এ ক্ষেত্রীয় সে কেবে সুপ্ত নুহে বলে মু আপনাকে স্মরণ করাই দেবাকু বাধ্য হলে মহারাজ মতো ক্ষমা দেবে, মু আসুছি।
0: যুবরাজ, যুবরাজ শুনে যাআন্তু যুবরাজ।
3: মহারাজঙ্কর জয় হেউ।
0: মহারাজ? কে মহারাজ? মু? আচ্ছা তাহলে তাহলে কোন চরমুখর সম্বাদ সত্য নুহে মহামন্ত্রী?
3: ক্ষমা হেউ মণিমা, খড় লোক মানে অর্থক অনর্থ করে নানা কথা কইতান্তি।
0: তথাপি গজপতি সিংহাসন সেমানকু প্রজা বলিতে স্বীকার করে
3: মণিমা।
0: কাঞ্চি অভিযান সামান্য এক নারীর মোহ পাই নুহে মহামন্ত্রী, এক দুর্বল শাসকর তুচ্ছ স্বার্থ লাগি গজপতি সিংহাসনর ইতিহাস পৃষ্ঠার কলঙ্ক লেপিবাকু আপন কোন পরামর্শ দেবে মহামন্ত্রী?
3: মহারাজ,
0: তাহলে স্মরণ রাখিবে মহামন্ত্রী, সিংহাসন রাজার প্রেমিকর নুহে, গজপতি রাণী হংসপুরে চণ্ডাল পত্নীর স্থান অসম্ভব, কাঞ্চি রাজজমা পদ্মাবতীঙ্কু নেই আপন যথা ব্যবস্থা করে দিয়ন্তু, আউ এথিরে সাহায্য করিব মায়া।
3: মহারাজ মোর প্রার্থনা।
0: মো নিরুপায় মহামন্ত্রী, নিরুপায়।
3: মায়া, মায়া।
1: প্রণাম মহামন্ত্রী।
3: আজি পবিত্র শ্রীগুণ্ডিচা, জগন্নাথঙ্কর রথযাত্রা, যাহা যাহা কহিতিলি সবু মনে অছিটি?
1: অছি মহামন্ত্রী, মু তো সকাল পহরু আপনকু অপেক্ষা করি রইছি।
3: রাজজেমা পদ্মাবতী
1: আপনকু কহিবা অনুসারে জেমা দেইঙ্কু কন্যা বেশরে সাজেই দেইছি, এই তো জেমা আসলেনি।
4: মোর প্রণাম গ্রহণ করন্তু মহামন্ত্রী।
3: জগন্নাথ তোমার মনস্কামনা পূর্ণ করন্তু মা।
4: আপনকর নির্দয় জগন্নাথ এ অভাগিনীর ডাক কোণ শুণবে মহামন্ত্রী?
3: হটিয়া ঠাকুর টিকে হট দেখিবাকু ভালো পাঁতি মা পদ্মবতী, তাঙ্ক উপরে ভরসা রখ, দেখিব এ বৃদ্ধ মন্ত্রীর যোজনা কদাপি বিফল হব নেই মা। মায়া
1: আদেশ করন্তু মন্ত্রী মহাশয়।
3: আউ বিলম্বন করি রথযাত্রা দেখিবা বাহানারে, তু পদ্মবতীঙ্কু সাথে নেই জগন্নাথঙ্ক নন্দীঘোষ রথ পাখে অপেক্ষা কর, মোঠারু ইঙ্গিত পাইবা মাত্রে।
1: বুঝিগলি বুঝিগলি মহামন্ত্রী বুঝিগলি।
3: মু তাহলে আসুছি মা পদ্মবতী, আসুছি মায়া।

0: ମରିବା ନିଜେ ବିଜେ ହେଲେଣି।
1: আজি পবিত্র শ্রীগুণ্ডিচারে যাত্রী ভিড়ে বড়দাণ্ড উছুড়ি পড়ুছি, সরিষটায় পকাইবাকু বি স্থান নাই। তিনি রথরে তিনি ঠাকুর মানে কেড়ে সুন্দর দেখা যাচ্ছন্তি। প্রভু প্রভু, এ নেত্র মোর পবিত্র হেলা, প্রভু পবিত্র হেলা। মায়া
2: মু এইটি আছি মহামন্ত্রী।
1: সে ফুলমালটি
2: জেমা দেই ধরিছন্তু।
1: এই ছেড়া পহরা করিবা লাগি মুদিরস্ত গজপতিঙ্ক হাতকু চন্দন আউ সুবর্ণ সমার্জনী বড়াই দেলি। নন্দীঘোষ রথ আড়ুকু মণিমা অগ্রসর হেউছন্তি। এই এই সে সুবর্ণ সুযোগ। মা পদ্মাবতী আ আস আস মো সাথিরে। আ মায়া গজপতি মহারাজাঙ্কর জয় হেউ।
3: কিয়ে মা মন্ত্রী?
1: হ্যাঁ মণিমা, সাথিরে মোর কাঞ্চি রাজজেমা পদ্মাবতী আউ তাঙ্কর প্রিয় সখী মায়াবতী মধ্যে আসিছন্তি।
3: কিন্তু সেমানে এঠারে কাহিকি?
1: মহারাজ অতীত কথা থরে স্মরণ করন্তু। ছামু সেদিন কহিথিলে,
3: স্মরণ রখিবে মহামন্ত্রী সিংহাসন রাজার প্রেমিকরণ গজপতি রানী হংসপুরের চণ্ডাল পত্নীর স্থান অসম্ভব। কাঞ্চি রাজজেমা পদ্মাবতী নেই আপন যথা ব্যবস্থা করে দিয়ন্তু, আউ এতে সাহায্য করিব মায়া।
1: ছামু এ কথা কহি নথিলে?
3: হ্যাঁ কহিথিলি মহামন্ত্রী, আর মোর সে আদেশ এ পর্যন্ত পালিত হই নাই কাহিকি।
1: আজি শুভ লগ্নরে গজপতিঙ্কর সেই আদেশ পালন করিবাকু মা আসিছি মহারাজ। উৎকলর ভাবি রাজরানী পদ্মাবতীকে কহ মায়াবতী, সে মহারাজক গলারে পুষ্পমাল পিন্ধি তাঙ্কু পতি রূপে বরণ করুন।
3: মহামন্ত্রী, অতিশয় বার্ধক্য হেতু আপনকর মতিভ্রম ঘটি নাই তো?
1: বার্ধক্যরে পাদ দেলেনি মণিমা, এয়া সত্য, কিন্তু মতিভ্রম ঘটি নাই, এথিরে মু দৃঢ় নিশ্চিত। হস্তরে সুবর্ণ সমার্জনী ধরি ছামু কোণ আজি জনে চণ্ডাড়ের কর্ম করুনাহান্তি
3: মহামন্ত্রী?
1: এতে নিকটরে জনে শ্রেষ্ঠ চণ্ডাল থাউ থাউ এ বৃদ্ধ মন্ত্রী অন্য চণ্ডালটি খোঁজিবাকু কেউঁঠিকি যিব মণিমা? চকাডোলাঙ্কু সাক্ষি রখি ছামু নিজে কুহন্তু, উপস্থিত সামন্ত রাজামানে কুহন্তু, সমবেত জনতা কহু, বীর শ্রী গজপতি গৌড়েশ্বর নবকোটি কর্ণাট উৎকল বর্গাধীশ্বর শ্রী শ্রী শ্রী পুরুষোত্তম দেব বর্তমান ছত্রপতি সম্রাট না চণ্ডাল?
3: আপনকর বুদ্ধি ও কৌশলকু মু প্রশংসান করি রহিপারুনে মহামন্ত্রী। আপনকর ভলি চতুর মন্ত্রীকু লাভ করি গজপতি সিংহাসন মোর ধন্য হইছি।
1: মণিমা
3: আপন আপন প্রকৃতরে বুদ্ধিমান। হে প্রভু চকাডোলা, সবু তোমারি ইচ্ছা প্রভু, সবু তোমারি ইচ্ছা।
1: আউ বিলম্ব কাহিকি মা পদ্মাবতী, এ শুভ লগ্নরে জগন্নাথঙ্কু সাক্ষী রখি গজপতিঙ্ক গলারে পুষ্পমাল্য অর্পণ করি তাঙ্কু জীবন সাথী রূপে বরণ কর মা। কাঞ্চি জেমাঙ্কু পাছটি আন মায়া।
2: আস জেমা আস।
4: জয় চণ্ডা দেবতা জগন্নাথঙ্কর,
5: জয়
4: গজপতি মহারাজা পুরুষোত্তম দেবঙ্কর,
5: জয়
4: উৎকল রাজারানী পদ্মাবতীঙ্কর,
5: জয়।